0: তার ত্রাজু তলিয়ে নেমে সুদর হয়ে অপরাধী তুনা নেমে জহন্তা মৃগা হে শীষ নয় ক্যাথি যায় যার দে কুসুদে যাহে
1: পড় পুস্তক সন্ধ্যা বাগ।

কালমৌরত অরুণে সর্বঙ্গুর প্রসাদ মুখুশরে শাস্ত্র খাটো পিঞ্জ গ্রন ছড় যায় অন্ধলখে বধুর শুনে যো কাল কৃপা করায়। সম্মানীয় গুরু রূপ সাধ সঙ্গ ফতে প্রমাণ করেন।